হ্যালো জজলপা জজলপা জজলপা তৈলে জাজো নেওয়া দব নিয়ন্ত্র লসনা দিম সিত দুনগুলা নিশে হনুমান না পাওয়া লস্কর সাই বাদানজি রাজেন্দ্র ডঙ্গলিয়া থনা পাশত টেকনিক্যালি অ্যাসিস্ট্যান্ট নিমতি সুরেশ জি আলে জাজো খা জি ও জি ক্লাকার জি ইয়পি ক্লাকার সরসব নিগো তো জাজো দাস পাই মুকু ওয়েকাপ সা ইন্দিগো সৃজনা আতে ওয়েকাপ সা ইন্দিগো সংঘর্ষ অনুভব ইয়োগদান নেতা সম্মান দিশে তুমি জাজো বকনা ওয়েসনা জি মনতাইগো জীবন আজ যে জীবন আলি জন্মায় খলাবলে শুনছু অর্থ দু মত দু উদ্দেশ্য জন্ম বিরতমকু যে সক্ষম থাকু কথা কর্মযোজনক কর্ম খেলে অভ্যাস সংঘর্ষ ইয়ান লক্ষ্য অর্জন থগুয়ে কথা পুঙ্গে কোথায় ভাগ্যনা সাপে সঙ্গ জীব লিউনে নিয়ে গুলিন দৃশ্য অদৃশ্য শক্তি তু পোস্টপল পিঞ্চন চিত জীব কর্ম পুঙ্গে অবদেব বিগো জন জঙ্গ চিত গুলন বালুগো বিঙ্গো মতি দেবী সক্ষম জে জিমা ভিজিমা থে মতি দেয়া থা জি ও জন খাঁজে জনাবে দশাপি চিপন নাসা দেয় হাজার নাসা দেয় লুমন খা চুয়া তো না জি মর্জনা চুয়া দিগো তো মে জু পাখি সরবদ্ধ আথে থা জু পাখি লেবদ্ধ জীবিত মে তো বাজু গোসাই দিও খা আয় তো মে লসুস কথা